0: ও কেজি বি হওয়ার কি মলঙ্গি ও পকলি কি হানি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি সুড়ে মাশো বিলকুল শে সুসনগে শেসি بس آخل پوی سوک دینا پریش دی
1: مائی تیرا سخت گرمی دی
0: زکر جی توسی موشنا بیا پٹ شای کنم گا خویندی رونا پر